0: সাথে ধীরে ধীরে কথা সমাচার আসে অবশ্যই কি
1: আয়োজিত একটিকে পড়তে আসে এরকম সামাজিক সংগ্রামা অনেক থেকে পড়তে অনুপরছে তো মিথ্যার ব্রাহ্মিক সূচনা হয়েছে স্যার এসে না আছে না এসে বললেন না কি আছেন
0: মিথ্যা ভ্রমণ করেছেন কি মনে করছেন
1: তুমি থাকে না
0: থাকে না
1: শুনো মিথ্যা সূচনা ভনেক আসলে থাকানে না পাওয়া কুড়া লেখনি বা ফৈলাউনে কুড়া আর ব্রাহ্মিক সূচনা ভনেক যে জানি জানি নিয়ত বস আপনার ফাইদা বা স্বার্থকা লাগে ফৈলাউনে গলত সূচনা হোক এস্তা সূচনালে সমাজলাই ভ্রমিত বানাউছ খণ্ডিত পার্শ নিরাশা বড়াউছ অবিশ্বাস পনি সৃজনা গর্ছ
0: ওহো তেসো ভাই তো এস্তা সূচনা শিয়ার নাই
1: বলি ভ্রামক র মিথ্যা সূচনা শিয়র তথা কমেন্ট কীর্তন গর্নুহুদ্দৈন শিয়র গর্নে ভয় পনি ত্যো সূচনা সত্য তথ্য হো কি হইন টিচিং গর্নুপর্ছ त्यसको स्रोत थाहा पाउनुपर्छ नीति र फोटो मिलिसके मूल्यमा राम्रोसँग हेर्नुपर्छ आधिकारिक माध्यम हो कि होइन त्यो पनि थाहा पाएर मात्रै सेयर र कमेन्ट गर्नुपर्छ बुझ्यौ
2: भ्रामक सूचना नफैलाऊ जिम्मेवार नागरिक बनाऊ
3: आधिकारिक स्रोतबाट प्राप्त सूचनालाई मात्र विश्वास गरौ

সমাজে ছড়ি চালাক আবশ্যকতা সম্বন্ধী সূচনা কারুসে খোটাং সুলখর করা কেতিলাসগড়ি গাঁও পালিকা সুলকুলুকু লিপিপুকি গাঁও পালিকা মাতি ঘুকুসি গাঁও পালিকা র নেজেসুলা গাঁও পালিকা মা সামাজিক পরিচালক বাল বালিকা অভিভাবক বিদ্যালয় বিদ্যালয় ব্যবস্থাপন সমিতি বাল ক্লব তথা স্থানীয় সমুদায় সঙ্গক সংলগ্নতা সুদৃঢ় গর্দে বালমৈত্রী শিক্ষা পরিযোজনা সমুদায় স্তর কায়ন সহায়ক গর্ন জিম্মার রহনে পনি সামাজিক পরিচালক ভূমিকা সমুদায় তথা বিদ্যালয় স্তরমা বালমৈত্রী সমাবেশী সুরক্ষিত সহভাগী মূলক শিক্ষা আবাসায় প্রবলন গর্ন কেন্দ্রিত রহি পরিযোজনা অধিকৃত প্রত্যক্ষ সুপরিবেক্ষণ কাম গর্দে সামাজিক পরিচালকলে বাল বালিকা শিক্ষামা উপহোস সহভাগিতা নিরন্তরতা র সংরক্ষণ সুধার ল্যাউন সচেতনা গতিবিধিহরু সমুদায় পরিচালন বিদ্যালয় সমুদায় সমন্বয় র অনুগমন শৈলী সহজীকরণ গর্ন গরি পাঁচজনা মহিলা সামাজিক পরিচালক আবশ্যক পড়ে এসি সূচনা মার্ফত জানকারী গরিছ উত্তর দায়িত্বহরু সমুদায় পরিচালক তথা সচেতনা বালমৈত্রী শিক্ষা বাল অধিকার সমাবেশী শিক্ষা সংরক্ষণ র সকারাত্মক অভিভাবকত্বক অভ্যাসক মহত্ব বারে সামুদায়িক সচেতনা সত্রহরু সঞ্চালন গর্ন বাল বালিকাকে বিদ্যালয় ভর্না উপস্থিতি সহভাগিতা র নিরন্তরে প্রবদান গর্ন অভিভাবক স্বেচ্ছাকর্তা বিদ্যালয় র সমুদায়লাই পরিচালন গর্নে বিদ্যালয়কা কার্যক্রমহরু বাল ক্লবকা গতিবিধিহরু সামুদায়িক বৈঠকহরু র সচেতনা অভিযানহরুকো আয়োজনামা সহযোগ গর্নে শিক্ষা গতিবিধিহরুমা বাল বালিকাহরু বিশেষ গরি ছাত্রহরু অপাঙ্গতা ভয়েকা বাল বালিকা সীমান্তকৃত বাল বালিকা র বেক্ষিমা রহেকা সমূহরকো সহভাগিতা প্রবদান গর্নে র বিদ্যালয় সুধারকা পলহরুমা সামুদায়িক স্বামিত্ব র সহভাগিতালাই প্রোৎসাহন গর্নে বিদ্যালয় তথা বাল সহযোগ সমুদায় র বিদ্যালয় স্তরমা বালমন্ত্রী তথা সমাবেশী শিক্ষা গতিবিধিহরু কার্যান্বয়ন গর্ন বিদ্যালয়লাই সহযোগ গর্নে বাল কেন্দ্র সিকাই তথা অতিরিক্ত ক্রিয়াকলাপহরু সঞ্চালন গর্ন শিক্ষিত তথা বিদ্যালয়হরুলাই সহযোগ গর্নে বাল ক্লব সমকক্ষী সহায়ক সমূহ র বিদ্যার্থী সহভাগিতা সংযন্ত্রলাই সুযোগ বনাউন সহযোগ গর্নে অনুপস্থিত হুনে বিদ্যালয় ছোড়ি জোখিমা রহেকা বা শিক্ষাবাট বঞ্চিত বাল বালিকাসঙ্গ নিয়মিত অনুগমন গর্নে বাল বালিকাকে সিকাই র সহভাগিতামা অসর পারে অবরোধহরু সমাধান গর্ন অভিভাবক শিক্ষক র সামুদায়িক নেতাহরুসঙ্গ সমন্বয় গর্নে র বাল বালিকা অভিভাবক র সমুদায়হরুমা বাল সংরক্ষণ র সংরক্ষণ সচেতনা প্রবদান গর্নে সমন্বয় তথা সরকারওয়ালা সংলগ্নতা বিদ্যালয় ব্যবস্থাপন সমিতি শিক্ষক অভিভাবক সঙ্গ বাল ক্লব র সামুদায়িক নেতাহরুসঙ্গ নিয়মিত সঞ্চার তথা সমন্বয় কায়েম রাখ্নে স্থানীয় শিক্ষা সরকারওয়ালাহরু র সংঘ সংস্থাহরুসঙ্গ সমন্বয় গরি পরিযোজনা অধিকৃতলাই সহযোগ গর্নে পরিযোজনা কার্যালয়লাই সুদৃঢ় পার্ন বাল বালিকা পরিবার শিক্ষক র স্থানীয় সরকারওয়ালাসঙ্গ সকারাত্মক সম্বন্ধ নির্মাণ গর্নে র আবশ্যকতা অনুসার সামুদায়িক বৈঠক বিদ্যালয় ভ্রমণ র স্থানীয় সমন্বয় গতিবিধিহরুমা ভাগ লিনে অনুগমন অভিলেখীকরণ তথা প্রতিবেদন উপস্থিতি ভর্না সহভাগিতা র সামুদায়িক প্রতিক্রিয়া ফেসবুক লগায়তকা আধারভূত শিক্ষা সম্বন্ধে তথ্যাঙ্ক সঙ্কলনমা সহযোগ গর্নে ফিল্ড স্তরমা আয়োজনা গরেকা গতিবিধিহরুকো অনুগমন গর্ন র কার্যান্বয়নকা চুনৌতিহরু পহিচান গর্ন সহযোগ গর্নে পরিযোজনা ক্রিয়াকলাপহরুকো প্রতিবেদন বৈঠকা নির্ণয়হরু সহভাগিতাকো অভিলেখ সফলতাকা কথাহরু র সামুদায়িক প্রতিক্রিয়াহরু অভিলেখ গর্নে পরিযোজনা অধিকৃতলাই নিয়মিত অধ্যাবধিক বিধান র কার্যসূত্রকা গতিবিধিহরু অধ্যাবধিক গর্নে র বিদ্যালয় র সমুদায় স্তরমা জবাবদেহিতা র প্রতিক্রিয়া সংযন্ত্রলাই সহযোগ গর্নে নীতি পালনা তথা সমাবেশীকরণ সবই গতিবিধিহরুমা বাল সংরক্ষণ লৈঙ্গিক সমানতা অপাঙ্গতা র সমাবেশীকরণ তথা গৈর ভেদভাবলাই প্রবদান গর্নে বাল বালিকা র সমুদায়সঙ্গ সুরক্ষিত সম্মানজনক র বালমৈত্রী অন্তঃক্রিয়া সুনিশ্চিত গর্নে সংস্থাগত প্রক্রিয়া অনুসার সংরক্ষণ সম্বন্ধী জোখিমা ঘটনাহরুকো তুরন্ত রিপোর্ট গর্নে পরিযোজনাকা গতিবিধিহরু সংস্থাগত নীতি আচার সংহিতা তথা দাতাকা আবশ্যকতাহরু অনুসার কার্যান্বয়ন ভয়কো সুনিশ্চিত গর্নে র পরিযোজনাকা গতিবিধিহরুমা সীমান্তকৃত র জোখিমা পড়েকা বাল বালিকাকো সমাবেশী সহভাগিতালাই প্রবদান গর্নে বাল সংরক্ষণ সামাজিক পরিচালকলে সবই গতিবিধিহরুমা বাল বালিকাকো সুরক্ষা র কল্যাণ সুনিশ্চিত গরের বাল সুরক্ষা বাতাবরণ প্রবর্তন গরের সংস্থাগত প্রক্রিয়াহরু অনুসার যুন বিষয় র ঘটনাহরুকো তুরন্তই রিপোর্ট গরে
गरेर बाल दुर्व्यवहार र शोषणमा संस्थाको शून्य सहनशीलता नीतिलाई कायम राख्नुपर्नेछ। सामाजिक परिचालकले उच्च आचरण कायम राखेर सुरक्षित र सम्मानजनक वातावरणको प्रबन्धन गरेर र संस्थागत प्रक्रियाहरू अनुसार जुनसुकै सरकारवाला विषयहरू तुरन्त रिपोर्ट गरेर यौन शोषण दुर्व्यवहार र यौन उत्पीड़न सम्बन्धी संस्थाको शून्य सहनशीलता नीतिलाई कायम राख्न आवश्यक छ। यसै सामाजिक परिचालकले समावेशी कार्यस्थललाई प्रबन्धन गरेर लिंग जात उमेर क्षमतामा विविधताको समानता गर्दै लैंगिक समानता अपाङ्गता र सामाजिक समावेशीकरणलाई सक्रिय रूपमा सहयोग गर्ने अपेक्षा गरिन्छ। आवश्यक शैक्षिक योग्यता तथा अनुभवहरू प्रश्न उत्तीर्ण शिक्षा विकास अध्ययन समाजशास्त्र वा सम्बन्धित विषयमा स्नातक तह उत्तीर्ण भएकालाई प्राथमिकता दिनेछ। समुदाय परिचालन शिक्षा परियोजना बाल केन्द्रित कार्यक्रम वा सामाजिक विकासका पहलहरूमा न्यूनतम एक वर्षको सम्बन्धित अनुभव हुनुपर्नेछ। ग्रामीण वा दुर्गम क्षेत्रका विद्यालय बाल बालिका अभिभावक र समुदायसँग काम गरेको अनुभवीलाई प्राथमिकता दिनेछ। बालमैत्री शिक्षा बाल संरक्षण वा समावेशी शिक्षाका पहुँचहरूबारे जानकारी हुनु एक फाइदा हुनेछ। नेपालको शिक्षा प्रणाली स्थानीय सरकारको संरचना बारे आधारभूत ज्ञान भएकोलाई प्राथमिकता दिनेछ र सामुदायिक बैठक सचेतना सत्र वा परिचालन गतिविधिहरू सहजीकरण गरेको अनुभव भएकोलाई प्राथमिकतामा राखिनेछ। अंग्रेजी र नेपाली दुवै भाषामा राम्रो संचार सिप लेखाई र बोलाई तथा स्थानीय भाषाको ज्ञान हुनुपर्नेछ। यामेस अफिस र मोबाइलमा आधारित संचार उपकरणहरूबारे आधारभूत ज्ञान हुनुपर्नेछ। बाल अधिकार संरक्षण र समावेशी शिक्षाका सिद्धान्त प्रति प्रतिबद्धता हुनुपर्नेछ। राम्रो अन्तर्वैतिक वार्ता र समन्वय सिप हुनुपर्नेछ। उच्च सत्यनिष्ठ विविध संस्कृति र समुदाय प्रति सम्मानजनक अभिवृद्धि हुनुपर्नेछ। मल्टिपल टेक्स व्यवस्थापन गर्ने र तोकेको समय सीमा भित्र काम सम्पन्न गर्ने क्षमता हुनुपर्नेछ। दुर्गम क्षेत्रमा स्वतन्त्र रूपमा काम गर्ने क्षमता हुनुपर्नेछ र स्थानीय समुदाय र परियोजना संचालित जिल्लाको उम्मेद्वारहरूलाई प्राथमिकता दिनेछ। निवेदन दिनका लागि योग्यता पुगेका इच्छुक व्यक्तिहरूले 25 सेप्टेम्बर 2026 भित्र निवेदन बायोडाटा नागरिकता तथा शैक्षिक प्रमाण पत्रको प्रतिलिपिहरू लगायत कागजातहरू सहित पालिका अनुसार तल उल्लेखित व्यक्तिहरूलाई सम्पर्क गर्नुहुन गरिन्छ। नापी दुतकोशी गाउँपालिकाका लागि विष्णु प्रसाद उपाध्याय सम्पर्क नम्बर 9864-6491 इमेल विष्णु उपाध्याय @samarthifoundation.org लुकुपिटे गाउँपालिका निमा शेर्पा सम्पर्क नम्बर 9861-2122-28 इमेल निमा शेर्पा @samarthifoundation.org नेचर च्यालेन्ज गाउँपालिका राशि ढुङ्गाना सम्पर्क नम्बर 9840-95-8443 इमेल नासिक ढुंगाना @samarthifoundation.org केपीलास चोरी गाउँपालिका पुनः उपाध्यक्ष नम्बर 9848-68-47-58 इमेल bhajal.shiva@gmail.com र ऐसी खर्क गाउँपालिका अभिषेक विक्रम शाह सम्पर्क नम्बर 97-67-38-43 इमेल abhishekshah@samarthifoundation.org रेड पांडा म्याराथनको मिति परिवर्तन सम्बन्धी सूचना गति 2026 अगस्त 2020 आएको विनाशकारी बाढी पहिरोबाट भएको ठूलो जीवनको स्थितिप्रति हुने गहिरो प्रकारको शोक सही राष्ट्रिय विपत्तिको बुझीलाई गम्भीर म्याराथनको मिति सारिएको हो। यस कठिन परिस्थितिमा पनि हाम्रो कार्यक्रम प्रति देखाउनु भएको अतिथि सहयोग र विश्वासको लागि हामी सम्पूर्ण सहभागी प्रायोजक स्थानीय समुदाय तथा आम दर्शकहरूलाई हृदयदेखि धन्यवाद दिन चाहन्छौ। नयाँ मितिमा यस म्याराथनलाई भव्य र सफलतापूर्वक सम्पन्न गर्न हामीलाई थप सहयोग सल्लाह तथा शुभकामना प्रदान गरिदिनु होला भन्ने हार्दिक आग्रह गर्दछौ। रेड पांडा निजोग संघको सहकार्यमा यस आयोजक समितिले आगामी 2026 सेप्टेम्बर 5 आयोजना गर्ने भनेको रेड पांडा म्याराथनको मिति परिवर्तन गरी 2026 नोभेम्बर 28 आयोजना गर्ने निर्णय गरेको विवराज सम्बन्धी सबैमा जानकारी गराइन्छ। अध्यक्ष निमा टेन्डु शेर्पा हिमाली स्वास्थ्य र वातावरण सेवा

ছিগা গুণ জানো না বাঘ ভালো বিড়া হাতি চিকন পাশে পাছি রমজান কুছে কি হুঁচা সবচেয়ে বাসে।

0: ব্যাপীওয়ালা দি মার্গদর্শন রেডিও নেমে চুকাই নসু নালা মুয়াওয়ে ব্যাপী মলম থোপনাং ওচু ব্যাপীওয়ালা আরো উরতং শিরোপ নসু দাপু দি দশলা ঠে থোপিয়ে শেভি ছোপা মার্গদর্শন রেডিও TWR নেপাল GPO বক্স নম্বর 8975 EPC বক্স নম্বর 2561 কাঠমান্ডু নেপাল ফোন নম্বর 01559103 মোবাইল নম্বর 9813300690 হোয়াটসঅ্যাপ নম্বর 9813300690 মনসাং দাপুদি দশলা ছেটুক মাঠেও শেখলা তৈরিলা তসিবিলি জয় মসি
1: সামাজিক সঙ্গলমা আগে পত্যাউনু পর্ছ তো মিথ্যার ভ্রামক সূচনা হচ্ছে নাথি না এসব বললেন লেগে আছে
2: মিথ্যা ভ্রামক মানুষ
1: কি মনে মনে করছো তোমার
2: থাকেন
1: শুন মিথ্যা সূচনা আসলে থাকলে নপায় লেখনে বা ফৈলাউনে কুড়া আর ভ্রামক সূচনা জানি জানি নিয়ত বয়স আপনার ফাইদা বা স্বার্থকা লাগে ফৈলাউনে গলত সূচনা এস্তা সূচনালে সমাজলাই ভ্রমিত বানাউছ খণ্ডিত পার্ছ নিরাশা বড়াউছ র অবিশ্বাস পনি সৃজনা গর্ছ
2: ওহো কসো ভাই তো এস্তা সূচনা ছি নাই বড় হুদিন রয়েছে
1: বলে ভ্রামক র মিথ্যা সূচনা শেয়ার তথা কমেন্ট কে কম গর্নু হুদাইন শেয়ার গর্নে ভয় পনি তো সূচনা সত্য তথ্য হো কি হইন ইকিন গর্নু পর্ছ त्यसको स्रोत थाहा पाउनुपर्छ नीति र फोटो मिल्छ मिल्दैन राम्रोसँग हेर्नुपर्छ आधिकारिक माध्यम हो कि होइन त्यो पनि थाहा पाएर मात्रै सेयर र कमेन्ट गर्नुपर्छ बुझ्यौ
3: भ्रामक सूचना नफैलाऊ जिम्मेवार नागरिक
4: आधिकारिक स्रोतबाट प्राप्त सूचनालाई मात्र